0: সীতাকে প্রণাম করে কষাহত অশ্বের মতো দ্রুত প্রস্থান করলেন লক্ষ্মণ। আর একাকিনী সীতা পর্ণশালায় বসে অজানা আশঙ্কায় কাঁদতে লাগলেন। একটুকাল পরেই কাল সন্ধ্যার মতো কুটিরোদ্দ্বারে এসে উপস্থিত হল এক আগন্তুক। পরিব্রাজক সন্ন্যাসীর মতো গৈরিক তার বেশ, শিখাধারী, পায়ে কাষ্ঠপাদুকা, হাতে কমণ্ডুল ও যষ্ঠী, মুখে উচ্চারিত বেদমন্ত্র। দ্বারে অতিথি সন্ন্যাসীকে দেখে সীতা ছদ্মবেশী রাবণকে পাদ্য অর্ঘ্য দিয়ে আপ্যায়ন করতে চাইলেন।
1: হে পরিব্রাজক সন্ন্যাসী, আমার স্বামী এখন গৃহে নেই, তার অনুপস্থিতিতে আমি আপনাকে পাদ্য অর্ঘ্য গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি।
2: হে শুচিস্মিতে, আমি সংসার ত্যাগী ব্রাহ্মণ সন্ন্যাসী, তাই গৃহস্থের অঙ্গনে আমার প্রবেশ নিষেধ। আমাকে যদি কিছু দান দিতে চাও, তবে তা অঙ্গনের বাইরে এসেই দিতে হবে।
1: কিন্তু ভগবান, আমার নিরাপত্তার জন্য আমার দেবর এক মন্ত্রপুত গণ্ডি দিয়ে আমাকে তার বাইরে যেতে নিষেধ করেছেন।
2: গৃহদ্বার থেকে অভুক্ত অতিথি ফিরে যান এই যদি তোমার বিধান হয়, তবে তাই করো। তবে এই পাপে তোমার স্বামী দেবরের অমঙ্গল হলে যে আমার কিছু করণীয় থাকবে না কল্যাণী?
0: দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন বৈদেহী। একদিকে গণ্ডি লঙ্ঘন করার নিষেধাজ্ঞা, অন্যদিকে অভুক্ত অতিথিকে ফিরিয়ে দিয়ে স্বামীর অকল্যাণ। শেষ পর্যন্ত ফল মধু উদক নিয়ে বাইরে বেরিয়ে আসাই মনস্থ করলেন তিনি।
2: হে সুরভিতা সুন্দরী, তুমি গণ্ডির বাইরে বেরিয়ে আসায় আমি সন্তুষ্ট হয়েছি। এবার আমার আসল পরিচয় দিচ্ছি, শোনো। আমি ত্রিভুবন ত্রাস রাক্ষস রাজ রাবণ, সমুদ্রবেষ্টিত পর্বতধৃত স্বর্ণলঙ্কা আমার রাজ্য। আমার অনেক উত্তমা স্ত্রী আছেন, কিন্তু পত্নী তোমাকে দেখার পর তাদের প্রতি আর আমার কোনো অনুরাগ নেই। তোমাকেই আমার প্রধান আমহিষী করব। চলো চলো আমার সঙ্গে।
1: ওরে নীচ রাক্ষস, শৃগাল হয়ে তুই সিংহীকে কামনা করতে এসেছিস? সূর্যের মতো জ্বলন্ত প্রভা স্পর্শ করতে গেলে ভস্মীভূত হতে হয়, তাও কি জানিস না? মহাসমুদ্রের মতো গম্ভীর, মহেন্দ্র পর্বতের মতো গড়িয়ান রামচন্দ্রের প্রতিব্রতা স্ত্রী আমি। আমাকে হরণ করতে গেলে ধূলিকণার মতো তুই নিশ্চিহ্ন হবি।
0: মুহূর্তে সমূর্তি ধারণ করে রাবণ বলপূর্বক সীতাকে তার বিমানের দিকে নিয়ে চলল। পাশুবদ্ধ বিহঙ্গীর মতো ছটফট করতে করতে তিনি চিৎকার করতে লাগলেন,
1: কে কোথায় আছো? আমি অযোধ্যার রাজা দশরথের পুত্রবধূ সীতা। দশরথী রামচন্দ্র আমার স্বামী, লঙ্কার রাক্ষস রাজা

0: যাচ্ছে। আমার স্বামীকে তোমরা জানিয়ে দিও, মহাবাহু লক্ষণ, রাক্ষস রাবণ আমাকে হরণ করে নিয়ে যাচ্ছে, তুমি তা জানতে পারলে না। হে পরন্তপ রাঘব, ধর্মের জন্য আপনি সর্বস্ব ত্যাগ করেছেন, আপনার ধর্মপত্নীকে অধার্মিক রাক্ষস হরণ করে নিয়ে যাচ্ছে, আপনি তাকে শাস্তি দিতে পারছেন না। নরকের কীট রাবণ, তুই বিচার বুদ্ধি নষ্ট করে পরস্ত্রী হরণ করছিস, এই মহাপাপে তুই ধ্বংস হবি।
1: বৃদ্ধ গৃদ্ধরাজ জটায়ু তখন বৃক্ষ শাখায় তন্দ্রাচ্ছন্ন ছিলেন। সীতার করুণ আর্তনাদ তাঁর কানে পৌঁছতেই দেখতে পেলেন দশানন রাবণ বিমানে সীতাকে নিয়ে আকাশপথে ধাবমান। পর্বত শৃঙ্গের মতো উন্নত দেহ জটায়ু তখন তাঁর তীক্ষ্ণ চঞ্চু আর নখর দিয়ে আকাশপথেই আক্রমণ করলেন রাবণকে।
2: আমি কৃত্ররাজ জটায়ু, আমি সনাতন ধর্মে স্থিত সত্য প্রতিজ্ঞম পক্ষী, আমার সামনে এই নিন্দিত কাজ তুই করতে পারবি না।

0: নায়ক, অস্ত্র বর্ণে সজ্জিত হয়ে চলেছিস, তবু আমার হাত থেকে তোর আজ বিস্তার নেই।
1: এই কথা বলে মহাতেজা জটায়ু ভীম বেগে আক্রমণ করলেন রাবণকে। আকস্মিক আক্রমণে দিশাহারা রাবণ তখন শতসহস্র স্বর বর্ষণ করতে লাগলো জটায়ুর দিকে, কিন্তু বিশাল দানার ঝাপটে সেসব বাণ অনায়াসে উড়িয়ে দিয়ে জটায়ু চঞ্চু ও নখর আঘাতে রাবণের রত্নখচিত ধনু বর্ম ছিন্ন ভিন্ন করে সারথী সহ তার স্বর্ণরথকেও চূর্ণ বিচূর্ণ করে দিলেন। বিপর্যস্ত রাবণ তখন সীতাকে অঙ্কে ধারণ করে ভূমিতে অবতীর্ণ হলেন। ভয়ঙ্কর যুদ্ধ চলতে লাগল দুই প্রবল যোদ্ধার মধ্যে, সে ভয়ঙ্কর যুদ্ধ। অবশেষে তীক্ষ্ণধার তরবারির আঘাতে জটায়ুর দুই বিশাল পক্ষ পদদ্বয়ে ছেদন করলে অসহায় পক্ষীরাজ রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। করুণাময়ী সীতা তখন তাঁর দিকে ছুটে যেতেই রাবণ তাঁর কেশ আকর্ষণ করে মানুষ শক্তির জোরে আরেকটি বোম যান নির্মাণ করে দ্রুত আকাশে উড্ডীন হল। আকাশপথে তখন অশ্রুরুদ্ধ সীতার কাতর আর্তনাদে চরাচর ব্যাকুল, বৃক্ষরাজি শাখা পল্লব কম্পিত করে, পক্ষীকুল কলরব করে, বনচর প্রাণীরা ছুটোছুটি করে যেন সীতাকে তখন অভয় দান করল। বিদায় বেলায় কাতর কণ্ঠে রাবণের এই দুষ্কর্মের সাক্ষী থাকার জন্য সকলকে অনুরোধ জানিয়ে গেলেন শ্রীরামের প্রাণপ্রিয়া জনকনন্যা।

0: ওদিকে মায়ামৃগ মারিচকে বধ করে রাম দ্রুত চলেছেন আশ্রমের দিকে। পথে অশুভ শিবাদ ধ্বনি শুনে শঙ্কিত হলেন। তাহলে কি আশ্রমে কোনো বিপদ হয়েছে? রাক্ষসীরা সীতাকে ভক্ষণ করেনি তো? আমার কণ্ঠস্বরের অনুকরণে মারিচে সেই আর্তচিৎকার শুনে লক্ষণ ছুটে আসবে না তো? কিংবা সীতা যদি তাকে জোর করে পাঠায়? খরদূষণের মৃত্যুতে রাক্ষসকুল তো ক্ষিপ্ত হয়ে আছে, সুযোগ পেলেই বিষধর সাপের মতো দংশন করবে। এখন আমি তপবনে না পৌঁছানো পর্যন্ত সীতার কোনো অমঙ্গল না ঘটলেই বাঁচি। হঠাৎ অদূরে বিষণ্ণ লক্ষণকে আসতে দেখে ভীত চিন্তিত হলেন শ্রী রামচন্দ্র।
1: কি লক্ষণ, তুমি এমন ভাবে আশ্রম পরিত্যাগ করে চলে এলে যে? এই রাক্ষস অধ্যুষিত অরণ্যে সীতাকে একলা ফেলে আসা তোমার অনুচিত হয়েছে। তার নিরাপত্তার জন্য তোমাকে ওখানে আমি রেখে এসেছিলাম। এ তুমি কি ভুল করলে ভাই? আমি চারদিকে দুর্লক্ষণ দেখছি, আমার আমার বাম চক্ষু স্পন্দিত হচ্ছে, আশঙ্কা হচ্ছে আমরা ফিরে গিয়ে তাকে আর দেখতে পাবো না, হয়তোবা অপহৃতা হয়েছেন অথবা রাক্ষসেরা খেয়ে ফেলেছে।
2: আমি স্বেচ্ছায় চলে আসিনি আর্য রাঘব, আপনার আর্তস্বর শুনে আর যে সীতা আমাকে আপনার কাছে আসতে বাধ্য করেছেন, আমি তাকে আশ্বাস দিয়ে বলেছিলাম ভয় পাবেন না দেবী, আপনার স্বামীকে যুদ্ধে পরাস্ত করতে পারে ত্রিলোকে এখনো কেউ জন্মায়নি, কিন্তু তিনি তো সে কথা মানতে চাইলেন না, আপনার বিপদের আশঙ্কায় ভয় পেয়ে আমাকে পাঠিয়েছেন।
1: সৌম্য, তুমি যখন আমার শক্তির কথা জানো তখন সীতার এই নারী সুলভ আশঙ্কাতে সাড়া দেওয়া তোমার অন্যায় হয়েছে।
2: এছাড়া তখন আমার আর কোনো উপায় ছিল না আর্য, আমি তাকে বারবার বোঝাবার চেষ্টা করাতে বৈধেই মোহগ্রস্ত হয়ে আমাকে বললেন, ভ্রাতা বিনষ্ট হলে তুমি আমাকে লাভ করবে এই তোমার দুষ্ট অভিপ্রায়, অথবা তুমি ভরতের সংকেতে রামের প্রচ্ছন্ন শত্রু হয়ে এসেছ, তাই তাঁর আর্তরব শুনেও তুমি যেতে চাইছ না, তুমি না গেলে ওই গোদাবরীর জলে আমি আত্মবিসর্জন দেব। আর্চার, এইসব পরুষ বাক্যে দুঃখ আর অসহায়তা নিয়ে আমি চলে আসতে বাধ্য হয়েছি।
1: কিন্তু সৌমিত্র, তুমি তো জ্ঞানী বিবেচক, এক ধৈর্যহীনা নারীর অসংবৃত বাক্যে উত্তেজিত হয়ে এমন বিপদ সংকুল নিবিড় অরণ্যে তাকে একাকী রেখে এলে, আমার আদেশ অমান্য করায় কত দুর্দৈব ঘটে যেতে পারে তা কি তোমার অজানা? চলো চলো চলো, এখন দ্রুত ফিরে চলো, কে জানে এর মধ্যেই কোনো অঘটন ঘটে গেছে কিনা, কে জানে, চলো চলো চলো চলো।
0: দ্রুত পায়ে রাম লক্ষণ ফিরে এলেন পঞ্চবটির তপবনে। যা আশঙ্কা করেছিলেন তাই, আশ্রম শূন্য, সীতা নেই, তপবনের কুটির যেন পদ্মহীন সরোবরের মতো ম্লান, বিষণ্ন, তরুরাজি স্থির, আশ্রম মৃগেরা আকাশের দিকে ঊর্ধ্বমুখী হয়ে দীর্ঘশ্বাস ফেলছে, নবমণ্ডল পক্ষী শূন্য, বনদেবতারাও যেন আশ্রম পরিত্যাগ করেছেন।

নিশাদের তীর যেন কিছুতেই পিছু ছাড়ে না। জীবনের পাখি যখনই তার সুখের নেড়ে বসে একটু স্বপ্ন দেখতে চায়, তখনই যেন অলক্ষ্য থেকে ছুটে আসে নিষ্ঠুর কিরাতের নির্মম সহায়ক। সুন্দরকে রক্তাক্ত করে তোলাতেই যেন তার তৃপ্তি। ভেবে দেখুন, শ্রীরামের এই বনবাসের সত্যিই কি কোনো কারণ ছিল?

ছিল না, তবু নিষাদের তীর বিদ্ধ করল তাঁকে। সেজন্য কোনো অভিযোগ করেননি তিনি, কেননা সত্য আর ধর্মের কারণেই যে তাঁর এই গৃহত্যাগ, এই অরণ্য গমন। অরণ্য তো আসলে অন্তর্জগৎ, মনের গভীর থেকে গভীরতর লোকে অভিযাত্রা। কিন্তু যা ধর্ম তাই কি সত্য? রাম বলেন না না, বরং যা সত্য সেটাই ধর্ম। তাই সেই সত্যের পথ ধরেই ওই ধর্মের দুর্গমতায় তাঁর স্বেচ্ছাভিযান। তাই বলে বহির্জগতের পারিপার্শ্বিকতা কি এড়িয়ে যেতে পারে মানুষ? পারে না, পারে না। এমনকি অতিমানব হলেও তা সম্ভব নয়। তাই সীতাকে হারিয়ে নিদারুণ মনোবেদনায় ছিন্ন ভিন্ন হলেন রামচন্দ্র, রক্তাক্ত হলেন নিষাদের অলক্ষ্য তীরের আঘাতে। বিরহ আর শোকে উন্মত্ত রাম সর্বত্র অন্বেষণ করতে লাগলেন তার হৃদয়েশ্বরীকে। পুষ্পবনে সীতা নেই, সরোবরে সীতা নেই, নদী তীরও শূন্য নির্জন। তখন আকাশের দিকে দুই বাহু তুলে শোকাতুর অসহায় কণ্ঠে চিৎকার করে উঠলেন রাম, হে আদিত্য, তুমি তো সত্যাসত্যের সাক্ষী, তুমি বলো সীতা কোথায়? ওগো সর্বত্র গামী পবন দেব, একবার বলো, একবার বলো কে আমার সীতাকে, আমার প্রাণপ্রিয়াকে হরণ করেছে?

কেউ কোনো উত্তর দিল না। শুধু শ্রীরামের শোকতরঙ্গে তখন আকাশ বাতাস ব্যাকুল। অসহায় রঘুপতি হতাশ হয়ে বসে পড়লেন। তার পদ্ম পলাশ নয়নে তখন আর অশ্রু নেই, শুধু বিরহের শোকদীপ্তিতে পরিম্লান।